0: গেলে যখন থরে সময় গেল সথাই লে বেস রাহি তখন আখড়া খালি হয়ে যাহাল আর সেই সময় দু তিন গো পুরুষ কোন কাহিনীকে ছটে রূপে সামাং ধরকে লোক হাসবে খাতির প্রহাসন রূপে ছেপ করলা এসন ছেপকে কিলবি বেশি করকে সামাজিক কোন মাতবর প্রতিষ্ঠিত লোক বেজায় করনি ধরনীকে সামাজিক উঘারক লে চাহে সামাজিক রীতি রিওয়াজ উপর ফিঙ্গাঠি করক লে ওইসন ওইসন লোক নকল করকে দেখবহলা শেষে জমিনদারি প্রথা ফুরাইল বাদে হু কামকে জটল লোক পেটেক জ্বালাই রসধারি নাচ করবে লাগলা যেকর মধ্যে খঠা নাটক রূপে লাবারি কে নামে ই কলা বাঁচলে রহলে ই লেখারে বোকারো স্টিল সিটি তখন মারাফারি কে চন্দ্র গোসাই বিশ্বনাথ গোসাই কে নাম বিশেষ রূপে হয় ই লেখে পহলে দু পাঁচ দশ মিনিট নাটক কে রচনা লোক ভাষায় ভেলে আর ছোট খাট নাটক কে রূপ এখনো কোনো পর্বে ত্যোহারে চাহে বিয়াহ সময় খাস করকে বরিয়াত বাড়াইল বাদে গাঁয়ে টোলা টাটে স্ত্রী পুরুষ সবকে ভেক ধরকে কিলবি করতে দেখা যায় হমে আপন জিন্দগি মে ঢের নাটক খেলাল আর খেলবাল হই লেতারে হাম কহে কই বের কহে পারো যে অখিল ভারতীয় নাটক প্রতিযোগিতা মে ভাগিদারি করল হম সেলে নাটক কে লেতারে হামে কহে পারো যে যদি আখড়া কে থরে থাক খাস খাস মুখ বাতক জানকারি রহে তো রচনাকার কৈসনো পূর্ণা চাহে লোতন কোনো ঘটনা আর কাহিনী কে নাটক রূপে গড়ে পারে তকরে সঙ্গে এটাও সঁচ লাগে যে কোনো নাটক তভি সুফল হবে যখন ওকর দৃশ্য সূচ আর অনুকরণ চেঠা হাও ভাব ইঙ্গিত তিনোটা বেশি সে বেশি আসল লাখে মনে হয় ইসব কে কোনো গোটেনা সাহিত্যিক রূপ মহাত নাই রহলে ইসব নাটক বেশি করকে ফিঙ্গাঠি রূপে তৎকালিক মাং পুরা করে খাতির হব হলে সেইলে এখন কোনো লিখিত সাহিত্য নাই দেখা হয় খোঠা সাহিত্য লৌতন যুগে জিয়ত বিধায় নাটক সাহিত্য রচক পরম্পরা শুরু ভেল খোঠা মে সবসে উপর নাম আবে শ্রীনিবাস পানুরী জি কে খোঠা সাহিত্য মে নাটক কে রচনাকাল সত্তর কে দশক কে মানল যায় ই লেতারে পানুরী জি কে পহিল খোঠা নাটক উদ্ভাসল কর্ণ কে নাম আবে হয় ইনকার দোসর নাটক হয় চাবি খাটি আর ওড়া গোড়া একাঙ্কী এসন দেখা হয় একরা দেখলেই বুঝায় যে একরা গাঁও দেহাত লোক কে গরিবী বেকারী ঝঞ্ঝট দুঃখ সংসদ হেন তেন কে বিষয় বানায় কে সমসাময়িক রূপে লিখল গেলে ই নাটক কে সংবাদ মে উদ্ভাসল কর নাটক লখে ভাষা কে সকত ধার নাই দেখা হয় উদ্ভাসল কর আর চাবি কাঠি দুইও উপর নজর গপচাই কে দেখলে বুঝা হয় যে পানুরী জি আগু চাবি কাঠি নাটক লিখল হতা যে হোক লেকিন উনকার দুইও রচনা মে নাটকীয়তা কে নির্বাহ ভেলে এহ ছকা পানুরী জি কে প্রভাব মন্ডলে খোঠা লেখক মধ্যে এগো নাটক অজগর বিসন্ধি জি লিখলা অজগর নাটকের কথা বস্তু জমিদারি অত্যাচার কে শোষণ লাগে তকরে সঙ্গে ডাক্তার এ কে ঝা জি হো নাটক উপর কলম চলোলা উনকার খোঠা নাটক মেকা মেকি ন মেট মাট কে রচনাকাল উনিশশো সত্তর একহত্তর লাগে কিন্তু এই নাটক কে কিতাব প্রকাশিত ভেলে উনিশশো নব্বই মে একর কথানক সার্ভে সেটেলমেন্ট মে হওয়া বলা ধাঁধলি অঙ্গ্রেজি সরকার কে কিসানে কে উপর শোষণ বানাই কে লিখল গেলে চার টোনা কে নাটকে জনি পাত্র কে অভাব হয় নাটক কে বড়কা বড়কা সম্বাদ লোক কে বনওয়াল এসন বুঝা হয় এই নাটক মে নাটককার কে একর মে ভাষা উপর বিচার লাদল দেখা হয় নাটকীয়তা মে কমি রহল বাদে হুঁ নাটক কে কথা বস্তু মে কিসানে কে উপর শোষণ আর অন্যায় কে চলতে থরে থাক একর প্রাসঙ্গিকতা দেখা হয় দাহ সুকুমার জি কে এগো সামাজিক নাটক লাগে তনি মনি মনমোটাও আর মতভেদ ভেলে কি রেখে মানুষ সমাজ ভাঙে ফুটার হে এটা ডাহ নাটকে বিশেষতা লাগে উনিশশো নব্বই কে দশক মে খোঠা সাহিত্য সৃজনের লোতন গতি আই গেলে এহ লেতারে ঢের খোঠা নাটক লিখাইল ছাপাইল প্রকাশিত আর মঞ্চন ভেল একরা খোঠা সাহিত্যের লোতন যুগ চাহে আধুনিক যুগ কহাল যায় পারে ই সময়ে খোঠা নাট সাহিত্য শান্তি ভারত কে ফুল আকাশ খুঁটি কে আগু জন্মে মহেন্দ্র প্রবুদ্ধ কে পাঁচ কাট ধান আর চন্দুলাল চৌকিদার লখেং নাটক শুরু ভেল রচাইল আর প্রকাশিত ভেল ই সব নাটক জের ভাব কানা পতিয়ারি ঢোঙ আর ধার্মিক ফেজাঙ্গ উপর দু মঠিয়া চট করল গেলে ই সব মে বেশি করকে পূর্ণকালিক নাটক হে মেন্তু কি সবসে বেশি মঞ্চন নাই ভেলে সন দু হাজার পনেরো মে হামার খোঠা কে পহিল একাঙ্কী সংগ্রহ প্রকাশিত ভেল জোঁক ভিনু ভিনু বিষয়ে হামার লিখল একর মে ছ গো নাটক সংগঠল হয় প্রায় প্রায় সভে নাটক হইন জোঁক জমপুরে গুলগুলান বেঙ্গন ভর্তা রৈলি বিরসা মুন্ডা মার্গ আর এখন ঢের দে দিয়ে ই সব মে সামাজিক সলগল আর সুলগল সমস্যা উঠল গেল প্রায় সভে নাটক ফিঙ্গাঠি মানে ব্যঙ্গ শৈলী মে জোঁক খোঠা কে পহিল একাঙ্কী সংগ্রহ লাগাই একাঙ্কী সংগ্রহ মে সভে নাটক হইন সমাজ কে ডাহার ফরিজ করে মে আলো রূপে নিন্দায়ল নির্মাতাল আর চেঠাহারা লোকে গাতে হুব ভরে বলা আর সামাজিক সমসল নিং ছে জুকুর মানুষ মারবা রীত রিওয়াজ কে ডিড়া সে বেদখল করকে লোকইন কে দরদ পীড়া আয়না লাগে সুকুমার জি কে লিখল পূর্ণকালিক নাটক ডাহ কে মঞ্চন বোকারো কে বাঁধদি মে উনিশশো পঞ্চানবে মে দীনেশ দিনমণি কে নির্দেশন মে দু দু বের ভেল যেখানে লোকে ঢের পছন্দ করলা তকর সঙ্গে আকলু রাম মাহতো কে লিখল নাটক দহেজে দাঞ্জল শ্যাম সুন্দর মাহতো বিস্থাপিত কে নাটক বগাওয়াত আর দীনেশ দিনমণি জি কে আপন রচনা জিন্দগি সঙ্গী গুরু বাবাক দাড়ি আর মুন্সী প্রেমচন্দ কে কাহানী বড়ে ঘর কি বেটি কে খোঠা কে নাট রূপান্তর কে মঞ্চন নব্বই কে দশক মে বোকারো মে ভেলে ई सब नाटक के कथावस्तु दहेज काना पतियारी नारी शोषण बीएमएल विवाद ढोंग और विस्थापन ऊपर बेदखल है। 90 के दशक में बोकारो में छंद्रूपा इंटरलिंगुअल ड्रामा कंपटीशन में लगातार 5-5 साल खोठा नाटक के का पार्टिसिपेशन भले जकर में अनिल गोस्वामी के लिखल और निर्देशन में पेछू टान परसिना परिस्का बुधवा और कफन नाटक बोकारो कला केंद्र में भेल। 2017 के दिसंबर में नेशनल स्कूल ऑफ ड्रामा के प्रशिक्षक अनिल सिकदर जी गिरिडीह में 21 दिवसीय नाटक प्रशिक्षण कार्यशाला करला जकर में ढेर छात्र छात्रा प्रशिक्षण लेला और अनिल सिकदर जी के निर्देशन में लगातार 2 दिन श्रीनिवास पानुरी जी के चाबी काठी नाटक और महेंद्रनाथ गोस्वामी सुधाकर जी के नाटक जौनपुर गुलगुलान के खोठा कोलाज करके मंचन करवाला और फिर गिरिडीह के रजगड़िया धर्मशाला में 2 दिन मंचन भेन बादे फिर 4 जनवरी 2018 के सुधाकर जी के जौनपुर गुलगुलान और श्रीनिवास पानुरी जी के चाबी काठी नाटक राष्ट्रीय नाट्य प्रतियोगिता में शामिल कर गए और पुरस्कृत भी भेल। तकर बादे एखन हाल फिलहाल 9 फरवरी के नेशनल स्कूल ऑफ ड्रामा के प्रशिक्षक श्री अनिल सिकदर के निर्देशन में हमर माने महेंद्रनाथ गोस्वामी सुधाकर के खोठा नाटक जोंक के सफल मंचन रांची में शनि पर्व में करल गेले जकरा लोके खूब पसंद करला। तकर बादे हूँ खोठक ढेर ऐसन रचनाकारक नाटक है जकर मंचन तो भेल है किंतु ओकर किताब रूपे एखन ले प्रकाशन नाय होवे पारल है।
1: ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RKLI, इससे बेहतर कुछ नहीं।
2: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
3: तो एखन हमरे मन खोठा में जानकारी करत रही नाटक और उनकर कृतियां जानकारी देवत रहें महेंद्रनाथ गोस्वामी। तो पूनम दीदी तनी के गो गीत सुन लेती।
4: एकदम एकदम नागपुरी लोकगीत है राम लखन गोप और संगी बनकर गावल गीत है।